জ্যোতু দেশ কাশ আমি মর মূর্খ কর্ণ না যাই, কৃপা করো দিন কে দাতে মেরা গুণ অবগণ না বিচার কোই।